0: কখুবর বভা কবন্তা
1: কবলাই
0: চক স্পেশাল ইন্টেনসিভ রেভিশন আর হাজার আটন রিও কলাপয়
2: আয়োস ভাগানে কিন্দন কেবান সে ইংজা কম নো
0: কবসু সু আজিং টেপ বদে হাক ইনুমেশন ফেস নদ কলাই ফৌ তরিক উজলিউ হদক আর পোখান্ডাই তরিক উনাইতুং আর হাজার আর পোহন রিউ
2: তেগলে কম নো লদান কিং কলি
0: উমলে ফিলা ফোন সে ইবুট লেভেল অফিসার বি এল ও বট ইয় কেজিং টেপ কে বদন কাম বারো
2: তে কমনু পান নম্ব ই বি এল ও
0: ফোন হা উ ইবই খন্ডাই সান নোট বট পান জিঙারাপ পানো ক্রেন বট ই বি এল ও লানে ডাউনলোড বট প্লে ইয়াক ই সি আই নেট আপ লদন কাম জিং বটাই জিং পেনশাই নেই জিঙারাপ কদে তং কবসু ফোন
2: কতা তেক সুফি
0: হই কেন অমদন কাম কি কট কিসলা হাক ইনুমেশন ফেস সু আই তং কি জিং টেপ কি বদে বনে ক্রেন বট ই বি এল ও
2: কেন মাও কজিং টেপ বদে মন্তা কয়ারাপ বন পেন্টি কনা ইকে রেকর্ড বিয়াং লাই লদন কাম জিঙারাপ সু ফোন ইয় ই বি এল ও পাত ইয় জুবাব ইকে জিং কলি
0: কা ইনুমেশন ফেস লাইফৌ তরিক উজলিউ হাদো কা আরবো খন্ডাই তরিক উনাইতুং আর হাজার আরপো হনরিউ
3: ইয়ত্রৈলাং ইয়শিমন্তা বট ইয় জিং কিন্তু লাভন নাম শফি দো চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
4: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

কনিগিক আকাশবাণী শিলং খুবর বানপুলি দাই লাসিউ ডর সিনড্রাম কিমাত কিব কংসান জং খুবর খট ইন্ডিয়া এক জিঙে ত্রে লঙ্কা খ্লাইন হাপ্রিং কি রি কী লং খট হা কবি আই এম এস টি ই সি খমি ইবনিয়া উমন্ত্রি রংবা কনরাদ সংমা এক সোলো মিশন এম ই সি এল বানপুন খ্লাইন এক জনাত বর্ডিং আইবু রম গজল্লা কি রিউ খ্রাউ ক গারো লেব কম হা কমেমোরেশন ডে কবা শিসপা ফ্রা খমি ইবনিয়া উমন্ত্রি রংবা এক সি ইনজাম হাপো ক ভেটেরিনারি বান কিনতে কট কিয়া কি জিংরি বাট কয় কট কি নংগ্রাম কি খুবর কি বাবনিয়া হনে উমন্ত্রি রংবা কজল্লা উকনরাত সংমা উলাইলাম কি রিভিউ মিটিং কি জিংলাং কি বফের বফের হাক স্টেট গেস্ট হাউস হা শিলং হা কি জিংলাং বাট কতনাত বোর্ডিং উমন্ত্রি রংবা উলখমি ইবনিয়া এক জিং ইয়া জং জিং পেন্ত্রে এক সি এম সোলো মিশন ক পি এম কুসুম ক পি এম সূর্য ঘর কপন জিংম হা বপনিয়ার এক জিং পেন্ডন কাম কি বোর্ডিং কি বখোজ বাট কি বকট বর হা কলেন কজল্লা ক জিংলাং কলাই খ্রেন কি বৈ বনপনি সো বনপুন সো লং কিজিং পুরসং হাপ ও পি এম সূর্য ঘর বা সি এম সোলো মিশন বনপুন খ্লাইন বাট বনপুন ভাই কজিং পুন ত্রৈকাম বাট বনপুন স্টেট কজিং পুন কাম কি বোর্ডিং সোলো হাকি থানো মিয়ং বাট কিউ কিউ কিজিং থমু পুন মি বোর্ডিং কি বখোজ নলর কতা কিলা বিশার বনিয়া রু এক জিং লং জিং মান হাক লিয়াং কা পিসা তিনকা হাক এম ই সি এল বাট কিলাই ক্রেন হলর কিলাট কিলেন্তি বনপুন খ্লাইন এক পলা পিসা হাক জুক পর বনপুন তিকনা এক জিং সাকরি কবলা বনশানিয়া না কমতা কিনং সং সনং কজিং থমু জং সরকার কলং বনতে কতনাত বোর্ডিং কবা খাম খুঁজ বেট কবা কৃষা নিগি লং হিয়ং কি নং রেপ বাট কয় কপার জং কজল্লা উ ডিস্ট্রিক্ট মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার ইস্ট খাসি হেলথ ডিস্ট্রিক্ট উলাপন মি এক জিং মাহাম হলর কক কখিয়া বন কিন্তুই কিনং সং সনং বন শিম মি কি লাট জিং এদা হলর কি জিং পং কি বেজুদন হা কি নিকি আয়ম লিওর কুম কি জিং পং কি বেয় নাকি প্রজং খ জিং পং স্ক্রাব টাইফাস কি জিং পং কি বমি নাকি ওম বট কি জিং বাম বাট কি জিং আট বি না কি তেট রকিনুই নং সং সনং বন কিয়ার না পেনলং এ উম সিজাকা বট বন পুন কাম ইয়ে কিজিং কেয়ার মুসারি বন লে খুঁ বট বন কিয়ার না পেন কাম কি উম কি বেজাখ্লিয়া বন বাম কিজিং বাম কি বেলা বো ভা বট বন কিয়ার না বাম ইয়া কি তেট খ্লাও লব থা রু ইগি জাকা ত্রে কি জাকা পুলে কি স্কুল বন বন পেনলং ই কিজিং পেন খোঁজ মান লকাত ইউ বন পেনলাই ই কি উম কি বেলাং হাজু বন পেন তিকনা কি উম দি কি খোঁজ বট বন সুম খিয়া লাদ ডন কি বো পং শেট লি পেন হিয়ার কজিং ইউ অজিং সুমা রা কপর কব বিয়ং বাট কজিং লে খোঁজ কয়াই লং কব কব কং সান লাসডং ইয়া কজিং রাখি ইয়া কা গারো লেব কোপ দে কব শিসপা ফ্রা হাতুরা হনে কসঙি দা কজিং কন মাও বুরম কজিং পিন ইতন রায় বাট কজিং পিন কোপ বুরম ইয়ে কি খাত নিউতলি কি লং ইয়েং কি বহিয়ার পাতেং না কি গারো লেব কোপ উ লামফং ক মেঘালয় আসেম্বলি উ থমাস ই সংমা উলাইলাম ইয়া কজিংবু সিনতিউ হাক সিনুতাপ হাসুয়া বনরা ইয়া ক প্রোগ্রাম শাক ডিস্ট্রিক্ট লাইব্রেরি অডিটোরিয়াম হাবা আইজিং ক্রেন উলকদৌ ই কজিং লং কব হক কজিং শ্লুর বা কজিং শানিয়া কুম কিজিং হিকাই বলা ইয় না কজিং লালাদি কি লেব কোপ বাট উলাপন বনা বন আই আর লাক তিনকা না কবন্তা কা রিসার্চ কমিটি ফর প্রেজারভেশন অফ গারো কালচার অ্যান্ড হেরিটেজ উ মন্ত্রি ক্যাবিনেট উমার্কস এন্ড মারাক উলা বান হালর কজিং পেনে পেনসা এক হিস্ট্রি জং কি রিউলোম গারো বাট উলা পেনটিকনা কজিং পেটেং বন ওয়াট বনিয়া খনাং বন ইথু সু সু ই কি বলা হিয়ার পেটেং না কি লেব কোপ বন আই বুরাম ইয়া কজিং নো সঞ্জং জং কি উ মন্ত্রি রংবা কনরাদ সংমা হাক সোশ্যাল মিডিয়া উলা অং বা কনে কলং কলিং খু স্নাম কব শিসপা ফ্রা জং কি গারো লেব কোপ বাট উলা আই বুরাম কি কিপাতমেন কি বলে ডন বন্তা হাক থমা বা